0: ভারে খন প্রলো শৈলী হতার লাই না হই আছো মেবনে বছিজি তারে মুই পিব মিমামি মার্বলারি প্রিবাবির বিশেষর মুবা গঙ্গা আর গ্যালারি ইয়াব মই বাছু
1: নাই আম বীর তয়ার তড়িবা তারে নাসর বাজার লম্বি মু মেডাল কাপ ট্রফি প্রমাণপত্র ব্যানার গো বনেল পর্দি বীর ইয়াব মইলো খারে তারে প্রে আনসেদি
0: স গঙ্গা আর গ্যালারি তোতো বনেব আছু
1: তর মি মার্বলর ফ্রিবা সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড জম্মাই বনিম রো ফটো প্রিন্ট টি শার্ট প্রিন্ট স্টিকার কটিম লম রো সাল আসি ব্যাজ দে মায়া চিনো বনিম রো
0: পহিলে ভনে ফুগা আর গ্যালারি রি ইয়াব মই বা আছু
1: নাই আম বীর তয়ার তড়ি বা তারে নাসর বাজার লম্বি মু মেডাল কাপ ট্রফি প্রমাণপত্র ব্যানার গো বনেল পর্দি বীর ইয়াব